আকাশবাণী চুজানপুর এফ এম জালেঘাট পয়েন্ট লিমিকা হার ছাপা নঙ্গি পংখি আপাইটি প্রোগ্রাম আহি তু জুন ইসম লি কুমসং ইসম নিকুক নিপি নিজিং সঙ্গু লকি মগিন তো কিতো নি পাইটি প্রোগ্রাম হুন্সে মসা পথহি মসাইন খেতু তে নবেকুণিং কালফা ওলে তুসি না সলোমি দোনগা ইলিয়ান লে হলোমা পানি না পথিয়ান ফনলা আসাক তেউ ঙাই খিয়াক না ইনেই দিং ইলা ঙাই খিয়াক মাসাক পেন দিং ওয়াহি ইলে হনসিয়াম থাকিন চি আহি ইনা ঙাই দিং ও

আকাশবাণী চুজানপুর এফএম জালেখাত পয়েন্টলি মেকাহার ঝাপান হংকি পংখিয়া পাইটি প্রোগ্রাম আহি দুনি জুন নিসোম লেলি কুমসং নিসোম নি লেগুক নিপি নি নিতাকলাম দাঙালে কি মগিন তো কিতনি না দুনিয়া দিঙা ইহুন সে নি না পাইটি প্রোগ্রাম পাত আহিতা আমাসান গা খেতুতে নভে কুন চিবাই লে নিতাকলাম্ভা ওলে তু নিতাকলামি না BYF Jordan EBCC ti apani na patian phatna la pol sem taka asa ku ingai dingwa ya hi le akaswani chu chanpur apana kha hyang masak na pian leng a hi ding wai bana ngai na phoi ma ma couples of the week chi hun si a una pa jam chin len gui te tenu pa to holim na leng ingai dingo ole tun ama sa pian ina BYF Jordan EBCC ti apana la pol la hum thak o kha siang tho chi la ila ma sa pian ding in ina ngai dingo

0: ꯑꯦꯐꯤꯌꯔꯁ ꯃꯟꯇ꯭ꯔꯤ ꯀꯤꯔꯦꯟ ꯔꯤꯖꯤꯖꯨꯅ ꯍꯥꯏꯔꯤ ꯍꯧꯈꯤꯕ ꯆꯍꯤ 12 ꯑꯁꯤꯗ ꯂꯩꯕꯥꯛ ꯑꯁꯤꯒꯤ ꯃꯁꯤꯡ ꯌꯥꯝꯖꯗꯕ ꯀꯥꯡꯂꯨꯞꯁꯤꯡꯒꯤ ꯄꯨꯟꯁꯤ ꯃꯍꯤꯡ ꯊꯥꯛ ꯌꯥꯎꯅ ꯄꯨꯟꯅ ꯌꯦꯡꯕꯗ ꯐꯤꯕꯝ ꯅꯤꯡꯊꯤꯅ ꯐꯒꯠꯍꯟꯕ ꯉꯝꯂꯦ ꯅꯦꯁꯅꯦꯜ ꯗꯦꯜꯂꯤ ꯑꯃꯒ ꯎꯟꯅꯕꯗ ꯁ꯭ꯔꯤ ꯔꯤꯖꯤꯖꯨꯅ ꯍꯥꯏ ꯄ꯭ꯔꯙꯥꯟ ꯃꯟꯇ꯭ꯔꯤ ꯅꯔꯦꯟꯗ꯭ꯔ ꯃꯣꯗꯤꯒꯤ ꯁꯕꯀ ꯁꯥꯠ ꯁꯕꯀ ꯕꯤꯀꯥꯁ ꯍꯥꯏꯕ ꯋꯥꯈꯜꯂꯣꯟꯒꯤ ꯃꯈꯥꯗ ꯈꯨꯟꯅꯥꯏꯒꯤ ꯀꯥꯡꯂꯨꯞ ꯈꯨꯗꯤꯡꯃꯛꯄꯨ ꯆꯥꯎꯈꯠꯄꯒꯤ ꯃꯥꯏꯀꯩꯗ ꯄꯨꯁꯤꯟꯕ ꯉꯝꯂꯦ ꯀꯦꯟꯗ꯭ꯔꯒꯤ ꯁꯦꯜ ꯊꯨꯝ ꯃꯟꯇ꯭ꯔꯤ ꯅꯤꯔꯃꯂꯥ ꯁꯤꯇꯥꯔꯥꯃꯟꯅ ꯍꯥꯏꯔꯤ ꯁꯦꯟꯇ꯭ꯔꯦꯜ ꯇꯦꯛꯁ ꯗꯤꯚꯣꯂꯨꯁꯟꯗ ꯀꯔꯅꯥꯇꯛꯅ ꯌꯨ ꯄꯤ ꯑꯦ ꯁꯔꯀꯥꯔꯒꯤ ꯃꯇꯝꯗ ꯐꯪꯂꯝꯕ ꯆꯥꯡꯗꯒꯤ ꯁꯔꯨꯛ 5 ꯍꯦꯟꯒꯠꯅ ꯐꯪꯂꯦ ꯕꯦꯡꯒꯂꯨꯔꯨꯗ ꯉꯁꯤ ꯄꯥꯡꯊꯣꯛꯈꯤꯕ ꯕꯤꯛꯁꯤꯠ ꯚꯥꯔꯠ ꯁꯪꯀꯜꯞ ꯁꯃꯥꯕꯦꯁꯇ ꯀꯔꯅꯥꯇꯛꯇ ꯀꯦꯟꯗ꯭ꯔꯒꯤ ꯁꯦꯟꯊꯪ ꯄꯤꯕꯗ ꯃꯤꯔꯥꯏꯕꯤꯔꯦ ꯍꯥꯏꯅ ꯀꯣꯡꯒ꯭ꯔꯦꯁꯅ ꯂꯨꯆꯤꯡꯕ ꯔꯥꯖ꯭ꯌ ꯁꯔꯀꯥꯔꯅ ꯃꯔꯥꯜ ꯁꯤꯔꯛꯂꯤꯕ ꯑꯗꯨꯕꯨ ꯃꯍꯥꯛꯅ ꯀꯟꯅ ꯌꯥꯅꯤꯡꯗꯕ ꯐꯣꯡꯗꯣꯛꯈꯤ ꯀꯦꯟꯗ꯭ꯔ ꯁꯔꯀꯥꯔꯅ ꯄꯤꯊꯔꯤꯕ ꯁꯦꯟꯊꯪꯁꯤꯡꯒꯤ ꯃꯇꯥꯡꯗ ꯃꯟꯇ꯭ꯔꯤꯅ ꯍꯥꯏ ꯇꯦꯛꯁ ꯗꯤꯚꯣꯂꯨꯁꯟꯗ ꯀꯔꯅꯥꯇꯛꯅ ꯂꯨꯄꯥ ꯀꯣꯇꯤ 40,00,000 ꯐꯪꯂꯤ ꯔꯥꯖ꯭ꯌ ꯑꯗꯨꯒꯤ ꯀꯤꯂꯣꯃꯤꯇꯔ 9,900 ꯁꯥꯡꯕ ꯅꯦꯁꯅꯦꯜ ꯍꯥꯏꯋꯦ ꯁꯦꯝꯒꯠꯅꯕ ꯀꯦꯟꯗ꯭ꯔꯅ ꯂꯨꯄꯥ ꯀꯣꯇꯤ 30,000,000,000 ꯍꯦꯟꯅ ꯄꯤꯈꯤ ꯔꯦꯜꯋꯦ ꯏꯟꯐ꯭ꯔꯥꯁ꯭ꯇ꯭ꯔꯛꯆꯔ ꯁꯦꯝꯒꯠꯅꯕ ꯂꯨꯄꯥ ꯀꯣꯇꯤ 7,800,000,000 ꯑꯃꯁꯨꯡ ꯕꯦꯡꯒꯂꯨꯔꯨ ꯆꯦꯅꯥꯏ ꯏꯟꯗꯁꯇ꯭ꯔꯤꯌꯦꯜ ꯀꯣꯔꯤꯗꯣꯔ ꯄ꯭ꯔꯣꯖꯦꯛꯀꯤꯗꯃꯛꯁꯨ ꯂꯨꯄꯥ ꯀꯣꯇꯤ 7,000,000,000 ꯄꯤꯈꯤ ꯍꯥꯏꯅ ꯃꯍꯥꯛꯅ ꯃꯈꯥ ꯇꯥꯈꯤ ꯍꯧꯖꯤꯛ ꯁꯥꯟꯅꯕꯒꯤ ꯄꯥꯎ ꯈꯥꯏꯗꯦꯝ ꯒꯤꯠꯆꯟꯗ꯭ꯔꯗꯒꯤ
1: ꯐꯤꯐꯥ ꯋꯥꯔꯜ ꯀꯞ 2026ꯀꯤ ꯉꯁꯤ ꯁꯥꯟꯅꯈꯤꯕ ꯃꯦꯠꯁꯁꯤꯡꯗ ꯑꯣꯁꯇ꯭ꯔꯦꯂꯤꯌꯥ ꯑꯃꯁꯨꯡ ꯁ꯭ꯀꯣꯠꯂꯦꯟ ꯃꯥꯏ ꯄꯥꯛꯈ꯭ꯔꯦ ꯕ꯭ꯔꯥꯖꯤꯜꯒ ꯃꯣꯔꯣꯀꯣꯒ ꯗ꯭ꯔꯣ ꯆꯠꯈ꯭ꯔꯦ ꯉꯁꯤ ꯌꯨꯛ ꯁꯥꯟꯅꯈꯤꯕ ꯒ꯭ꯔꯨꯞꯗꯤꯒꯤ ꯃꯦꯠꯁ ꯑꯃꯗ ꯑꯣꯁꯇ꯭ꯔꯦꯂꯤꯌꯥꯅ ꯇꯔꯀꯤꯕꯨ ꯄꯥꯟꯖꯜ 2-0 ꯊꯣꯏꯈꯤ ꯒ꯭ꯔꯨꯞ ꯁꯤꯒꯤ ꯃꯦꯠꯁ ꯑꯃꯗ ꯁ꯭ꯀꯣꯠꯂꯦꯟꯅ ꯍꯥꯏꯇꯤꯕꯨ ꯄꯥꯟꯖꯜ 1-0 ꯊꯣꯏꯈꯤ ꯒ꯭ꯔꯨꯞ ꯁꯤꯒꯤ ꯑꯇꯣꯞꯄ ꯃꯦꯠꯁ ꯑꯃꯗ ꯃꯉꯥꯔꯛ ꯆꯦꯝꯄꯤꯌꯟ ꯑꯣꯏꯈ꯭ꯔꯕ ꯕ꯭ꯔꯥꯖꯤꯜꯒ ꯃꯣꯔꯣꯀꯣꯒ ꯂꯝꯕꯥ ꯊꯦꯡꯅꯕꯗ ꯄꯥꯟꯖꯜ ꯑꯃꯃꯝ ꯆꯟꯅꯗꯨꯅ ꯗ꯭ꯔꯣ ꯆꯠꯈꯤ ꯉꯁꯤ ꯅꯨꯃꯤꯗꯥꯡ ꯄꯨꯡ 30:30ꯗ ꯖꯔꯃꯅꯤ ꯑꯃꯁꯨꯡ ꯀꯔꯀꯥꯎ ꯂꯝꯕꯥ ꯊꯦꯡꯅꯒꯅꯤ ꯍꯌꯦꯡ ꯑꯌꯨꯛꯀꯤ ꯄꯨꯡ 1:30ꯗ ꯅꯦꯗꯔꯂꯦꯟꯗ꯭ꯁꯀ ꯖꯄꯥꯟꯒ ꯄꯨꯡ 4:30ꯗꯅ ꯑꯥꯏꯕꯣꯔꯤ ꯀꯣꯁꯀ ꯏꯀ꯭ꯋꯦꯗꯔꯒ ꯄꯨꯡ 7:30ꯗ ꯁ꯭ꯋꯤꯗꯦꯟꯒ ꯇꯨꯅꯤꯁꯤꯌꯥꯒ ꯂꯝꯕꯥ ꯊꯦꯡꯅꯒꯅꯤ ꯅꯨꯃꯤꯗꯥꯡ ꯄꯨꯡ 9:30ꯗꯅ ꯁ꯭ꯄꯦꯟ ꯑꯃꯁꯨꯡ ꯀꯦꯞ ꯕꯔꯗꯦ ꯂꯝꯕꯥ ꯊꯦꯡꯅꯒꯅꯤ 55ꯁꯨꯕ ꯁꯔꯆꯨꯔꯆꯥꯟ ꯁꯤꯡ ꯃꯦꯃꯣꯔꯤꯌꯦꯜ ꯐꯨꯠꯕꯣꯜ ꯇꯨꯔꯅꯥꯃꯦꯟꯠ 2025-26ꯀꯤ ꯉꯁꯤ ꯃꯄꯥꯜ ꯀꯥꯡꯖꯩꯕꯨꯡꯗ ꯁꯥꯟꯅꯈꯤꯕ ꯃꯦꯠꯁꯇ ꯁꯩꯅꯤꯛ ꯁ꯭ꯀꯨꯜ ꯏꯝꯐꯥꯜ ꯑꯣꯜ ꯕꯣꯏꯁ ꯐꯨꯠꯕꯣꯜ ꯀ꯭ꯂꯕꯅ ꯌꯨꯅꯥꯏꯇꯦꯠ ꯌꯨꯠ ꯊꯝꯅꯥ ꯄꯣꯛꯄꯤꯕ ꯄꯥꯟꯖꯜ 1-0 ꯊꯣꯏꯈꯤ ꯑꯇꯣꯞꯄ ꯃꯦꯠꯁ ꯑꯃꯗ ꯁꯥꯎꯗꯔꯟ ꯁ꯭ꯄꯣꯔꯇꯤꯡ ꯌꯨꯅꯤꯌꯟꯅ ꯁꯣꯁꯤꯌꯦꯜ ꯁ꯭ꯄꯣꯔꯇꯤꯡ ꯀ꯭ꯂꯕꯄꯨ ꯄꯥꯟꯖꯜ 2-1 ꯊꯣꯏꯈꯤ 5ꯁꯨꯕ MNCA ꯋꯤꯃꯦꯟꯁ ꯁꯦꯅꯤꯌꯔ ꯋꯥꯟꯗꯦ ꯇ꯭ꯔꯣꯐꯤ 2025-26ꯀꯤ ꯋꯤꯅꯔ ꯊꯥꯎ ꯊꯥꯡꯋꯣꯏꯕꯅ ꯑꯣꯏꯔꯦ ꯉꯁꯤ ꯁꯥꯟꯅꯈꯤꯕ ꯐꯥꯏꯅꯦꯜ ꯃꯦꯠꯁꯇ ꯊꯥꯎ ꯊꯥꯡꯋꯣꯏꯕꯅ PTCC ꯄꯥꯁꯣꯏꯕꯨ ꯔꯟ 32 ꯊꯣꯏꯈꯤ 4ꯁꯨꯕ MNCA ꯃꯦꯟꯁ ꯑꯟꯗꯔ 19 ꯋꯥꯟꯗꯦ ꯇ꯭ꯔꯣꯐꯤ 2025-26ꯀꯤ ꯉꯁꯤ ꯁꯥꯟꯅꯈꯤꯕ ꯂꯤꯡ ꯃꯦꯠꯁꯇ YUCC ꯀ꯭ꯋꯥꯀꯩꯊꯦꯜ ꯃꯣꯏꯔꯥꯡ ꯄꯨꯔꯦꯜꯅ YPHUC ꯂꯂꯥꯝꯕꯨꯡ ꯃꯈꯣꯡꯕꯨ ꯔꯟ 32 ꯊꯣꯏꯈꯤ ꯋꯥꯁꯤꯡꯇꯟ
0: ꯊꯥꯒꯠꯆꯔꯤꯒꯤ ꯆꯟꯗ꯭ꯔ ꯑꯔꯣꯏꯕꯗ ꯃꯔꯨꯑꯣꯏꯕ ꯄꯥꯎ ꯑꯃꯨꯛ ꯍꯟꯅ ꯃꯨꯈ꯭ꯌ ꯃꯟꯇ꯭ꯔꯤ ꯌꯨꯝꯅꯥꯝ ꯈꯦꯝꯆꯥꯟ ꯁꯤꯡꯅ ꯍꯥꯏꯔꯤ ꯄ꯭ꯔꯙꯥꯟ ꯃꯟꯇ꯭ꯔꯤ ꯅꯔꯦꯟꯗ꯭ꯔ ꯃꯣꯗꯤꯒꯤ ꯆꯍꯤ 12ꯒꯤ ꯁꯥꯁꯟ ꯃꯅꯨꯡꯗ ꯃꯅꯤꯄꯨꯔꯗꯁꯨ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯂꯝꯗ ꯁꯤꯡꯊꯥꯅꯤꯡꯉꯥꯏ ꯑꯣꯏꯅ ꯆꯥꯎꯈꯠꯄ ꯉꯝꯂꯦ ꯃꯅꯤꯄꯨꯔꯗꯁꯨ ꯉꯁꯤ ꯃꯥꯂꯦꯝꯒꯤ ꯏ ꯗꯥꯟ ꯇꯧꯕ ꯅꯨꯃꯤꯠꯀꯤ ꯄꯥꯂꯟ ꯊꯧꯔꯝ ꯄꯥꯛꯁꯟꯅ ꯄꯥꯡꯊꯣꯛꯅꯈꯤ ꯔꯥꯖ꯭ꯌꯒꯤ ꯂꯧꯎ ꯁꯤꯡꯎ ꯕꯤꯚꯥꯒꯅ ꯇꯣꯉꯥꯟ ꯇꯣꯉꯥꯟꯕ ꯃꯐꯝꯁꯤꯡꯗ ꯍꯌꯦꯡꯗꯒꯤ ꯂꯧꯃꯤꯁꯤꯡꯗ ꯍꯥꯔ ꯐꯪꯍꯟꯕ ꯍꯧꯔꯒꯅꯤ ꯄ꯭ꯔꯙꯥꯟ ꯃꯟꯇ꯭ꯔꯤ ꯅꯔꯦꯟꯗ꯭ꯔ ꯃꯣꯗꯤ ꯑꯃꯁꯨꯡ ꯐ꯭ꯔꯥꯟꯁꯀꯤ ꯔꯥꯁꯇ꯭ꯔꯄꯇꯤ ꯏꯃꯥꯅꯨꯌꯦꯜ ꯃꯦꯀ꯭ꯔꯣꯟ ꯑꯅꯤꯅ ꯄꯨꯟꯅ ꯉꯁꯤ ꯐ꯭ꯔꯥꯟꯁꯀꯤ ꯅꯥꯏꯁꯣꯔꯗ ꯚꯥꯔꯠ ꯏꯅꯣꯚꯦꯁꯀꯤ ꯊꯧꯔꯝ ꯍꯧꯗꯣꯛꯈ꯭ꯔꯦ ꯑꯃꯁꯨꯡ ꯐꯤꯐꯥ ꯋꯥꯔꯜꯗ ꯀꯞ 2026ꯀꯤ ꯉꯁꯤ ꯁꯥꯟꯅꯈꯤꯕ ꯃꯦꯠꯁꯁꯤꯡꯗ ꯑꯣꯁꯇ꯭ꯔꯦꯂꯤꯌꯥ ꯑꯃꯁꯨꯡ ꯁ꯭ꯀꯣꯠꯂꯦꯟ ꯃꯥꯏ ꯄꯥꯛꯈ꯭ꯔꯦ ꯕ꯭ꯔꯥꯖꯤꯜꯒ ꯃꯣꯔꯣꯀꯣꯒ ꯗ꯭ꯔꯣ ꯆꯠꯈ꯭ꯔꯦ ꯄꯥꯎ ꯂꯣꯏꯖꯔꯦ
2: আকাশবাণী নিউজ চানপুর এফএম জালাখাত পয়েন্ট লিমিগ হার্টস আপনা হি টয়লাইটি তো কিসায়া হুনসিয়া অব ইন্টারভিউ উইথ জেনিফার নিয়াংলোম কিম নিয়াংাই লোন তো হৌলিম নাও ইনাঙাই খেদিং
3: বাণী চর চানপুর ইউথ প্রোগ্রাম লাই খু হাই ইন রেং ইন চিবাই তু তাবেল হি নুহাক জেনিফার নিংলোম কিম আকাশবাণী চুর চানপুর স্টেশন আখম এই রেডিও আর্টিস্ট আহুন লুতক আমি পেকলেন আমসান আকুমা লোম থু এই শ্রীলানি লোম থু এই শ্রীল রুল রুলিন হি জোনা এইন দন মলমল দিঙনা জেনিফার লাটিং পং হি ইন নিক বেক বেকা ইথিম বকা আনলে নং নি সুকু ইহং সৈলিন না সুকু ইন জেনারেশন আখান লাসক থিমি লামি আনল উমানি
4: আমসান হুনছা ইন মি পেকা ইন পোল না হুন হাইন মি নাই পুলিন লম থুকং শেল নে সিনলা তুতা জোনালিন জমিন এশি থে